4টায় সন্দেশ টু সোলজর্স রিলে করে প্রসার করব আকাশবাণী দিল্লী কেন্দ্র সন্ধ্যা 5টা বাজে 2 মিনিটে লোকগীত ক্রমে সম্পর্দা পরিবেশন করবে মক্তারি প্রধান এবং সাথী সন্ধ্যা 5টা বাজে 30 মিনিটে যুববাণীর খেল জগত আজ এতে সন্তরণকারী সোনিয়া পটেল সাক্ষাৎকার শুণবে সন্ধ্যা 6টা বাজে 10 মিনিটে শুণবে ওড়িয়া লঘু সঙ্গীত রাতে 7টা বাজে 25 মিনিটে জিলা হালচাল রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র রাতে 7টা বাজে 30 মিনিটে কৃষি সংসার কার্যক্রমে পাপাগ পরিবর্তন সময়ের উপযুক্ত ফসল চয়ন এ সম্পর্কে কহবে ললাটেন্দু নায়ক এলা আজ প্রসারিত হওয়া কতক কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রসার করুছু আকাশবাণী কটক কেন্দ্র।

কার্যক্রমের শেষে শেষ শ্রাবণ সিনেমার ই গীতটাকে শুনুন। গীতকে গাইছন প্রফুল্ল কর আও সাথী, গীতকে লেখিছন আও সঙ্গীত নির্দেশনা দিয়েছন প্রফুল্ল কর।

শ্রোতা বন্ধুমানে, আজকালর কার্যব্যস্ত জীবনথি প্রায় সভে মানসিক চাপ বা স্ট্রেসর সামনা করুছন। কিন্তু আমার চিন্তাধারা আর ছোট ছোট অভ্যাস আমকু নিশ্চয় মানসিক শান্তি দেই পারবা। কথা হামা ই বিষয়ে থি, আসুন শুনমা ই সুন্দর গীতটা।

শ্রোতা বন্ধু মানে, আমার সবকর কিছু না কিছু সৌক বা পছন্দর কাম মানে থিসি, সে সবুকে চিহ্নি তার লাগি সময় কাঢ়ভারটা নিহাতি জরুরি। এন্তা কলে আমি নিশ্চয় মানসিক শান্তি আর সন্তুষ্টির অনুভব করি পারমা। তেবে আসুন শুনমা ই সুন্দর গীতটা আসছে সিনেমা করিবরু। গীত গাইছন কুমার সানু আর সঞ্জীবনী, সঙ্গীত নির্দেশনা অন্নু মল্লিক, গীত রচনা রাহাত ইন্দৌরী।

শ্রোতা ভৌণী মানে আসন্তু শুণিবা গীতটিয়ে গীতটিকু গাইছন্তি মৃদুলা ঘোষ আউ লেখিছন্তি যতীন্দ্র প্রধান।

0: শ্রোতা ভৌণীমানে আসন্তু শুণিবা ঘর সংসার ও পারিবারিক সম্পর্ক বিষয়বস্তুকু নেই এক জরুরি আলোচনা। আম সহিত আলোচনা করিছন্তি সুশ্রী রাণী বড়পণ্ডা।
1: ঘর সংসার ও পারিবারিক জীবন কথারে অছি ঘর নাই যাহার দুনিয়া তা পাই পর। ঘর মানে কেবল ইটা সিমেন্টরে তেয়ারি চারিকান্থ নুহে। ঘর মানে হেউছি মার মমতা, বাপাঙ্ক সাহস, ভাই ভৌণীঙ্ক স্নেহ, পুয়া ঝিয়ার বাপা মা ডাক, শাশুবহুর বুঝামণা, আউ সন্ধ্যা চা কপ্র সাঙ্গরে হেউথবা গপ হসমজা। তো চালন্তু আমি শুনিবা ঘর কেমিতি সুন্দর সংসার হুই এবং পরিবার ভিতরে পারিবারিক জীবন কেমিতি হসখুশিরে কটি থাই। বন্ধু মানে পরিবার অর্থ কণ? ডিকশনারি কহিব রক্ত সম্পর্করে যোড়ি হইথিবা লোকঙ্ক সমূহ। হেলে মু কহিবি পরিবার মানে গোটে বগিচা, আউ সেই বগিচার বরগছ হেউছন্তি জেজে জেজেমা। বরগছ পরি সেমানে পুরা পরিবারকু ছাই দিয়ন্তি। তাঙ্ক অভিজ্ঞতা হি আমার প্রথম পাঠশালা। জেজেমাঙ্ক গপ শুনি আমি সংস্কার শিখু, জেজেঙ্ক লাঠি দেখি অনুশাসন শিখু। সেমানে আম ঘরর ইতিহাস বহি, তাঙ্কঠারু আমি নীতিকথা পরম্পরা ধৈর্য শিখিবা সহ যেতে দুঃখ আসিলে মধ্যে হসি হসি দুঃখকু সহিযিবা তাঙ্কঠারু হি আমি শিখু। তাপরে পরিবার রূপক বগিচার বাড় হেউছন্তি বাপা। বাড় যেমিতি বগিচাকু গাই ছেলিরু রক্ষা করে, বাপা সেমিতি পরিবারকু দুনিয়ার খারাপ নজররু রক্ষা করন্তি। নিজে খরা বর্ষারি সবু সহি যাআন্তি, হেলে পিলাঙ্ক মুন্ড উপরু ছাত হটান্তি নাহিঁ। বাপাঙ্ক ভল পাইবা কথারে প্রকাশ পায় না। নিজে পিন্ধন্তি ছিণ্ডাকনা, আউ সমস্তঙ্কু পিন্ধান্তি নূয়া জামা। মা হেউছন্তি পরিবার রূপক বগিচার মাটি। মাটি বিনা যেপরি গছ উঠিবনি, সেহিপরি মা বিনা পরিবার গড়িবনি। মা হি সেই মাটি যে সমস্তঙ্ক দুঃখকু নিজ দুঃখ ভিতরে সহি যায়, হেলে সমস্তঙ্কু ফল ফুল দিয়ে। মার পেটরে ন মাস রহিলে হি আমি মনিষ হেউ, মার পণত তলে রহিলে হি আমি ভল মনিষ হেউ। কুহাযায়ে যে ফুলরে বাস ন থায়ে সে ফুলরে মার স্নেহ থায়ে, যে দীপরে তেল সরে যায়ে সে দীপরে মার মমতা থায়ে। পরিবার রূপক বগিচার ফুল হেউছন্তি ভাই ভৌণী। কেতেবেলে ঝগড়া করি পরিবার ভিতরে কণ্টা ফুটে দিয়ন্তি তো কেতেবেলে গোটিয়ে ডালরে হি হসন্তি। ভাই ভৌণীর সম্পর্ক এমিতি এক ব্যাঙ্ক আকাউন্ট, যেতে ঝগড়া হলে বি সুধ কমেনি। তো শ্রোতা বন্ধু মানে এই পরিবার বগিচাকু পানি দিয়ে কিয়ে? ভালো পাইবার পানি যদি এই বগিচাকু দিয়াযিব তাহলে গছগুড়িক ফুল ফলরে সুন্দর দেখাযিব। তাহলে এই বগিচার খত কণ? বিশ্বাস রূপক খতরু দেলে গছগুড়িক সুন্দর ভাবে বড়ি থাই। হেলে বগিচার ঘাস বাছি কিয়ে? ক্ষমার কোদাড়ে যদি এই বগিচার ঘাস বছা যায় না, বগিচাটা বহু সুন্দর দেখা যায়। পরিবারে সমস্তঙ্ক মনগুড়াক যদি একাঠি রুহে, পরস্পর মধ্যরে যদি ভল পাইবা থাকে।

0: मांचा धरूं बेला सोनायों, धरूं बेला सोनायों।
1: बहुत बहुत धन्यवाद। जाहु धर्म बेला से आशीर्वाद के लगन ही नमे समाज के अगली अगली काली हेले जनता की टिके अगली कथा खातिर किचा जे नमे को संप्रदाय के भल मन तमें रहन सहन का तमें विकास तमें भाषा संस्कृति ये बोध एक्काने के लिए प्रभावित मनाली जितक बोले देश बोध का समाज बोध अलग अलग समाज बोध अगली अगली बुंगाली हु कथा बोध जन खातिर किचा जे नमे कोई संप्रदाय एक्काने प्रभावित मनालना आउ तंगे द्वारा नमे इंदिर मनाली एक्काने नमे कामना कथा ये कथा बन निश्चित भाव निभेस्ती आहागे लगान चाहम जेहेतु निम उनटा शिक्षा विभाग नु अतलदार नेखे शिक्षा दीक्षा आतिली हले आस जेते तरता कथा बन ठीक हिसाब नु तेंगांगस आहांगस आजगे लगान निमान ही इदन एम भापचकाम जे ई विषय वस्तु बन निम टिके आलोचना ना
0: नियाति बाबे या जेहेतु नाम कुणा हिसाब नु नाम जेहेतु आदिवासी आदिवासी अगले पुरखा जुगुंता नाम आदिवासी जेहेतु नाम अतलात नामे उड़ीसा झारखंड नु वेस्ट बेंगल नु अतलात नाम नामे समाज अतली नामे कुणा समाज अतली आउ नाम कृषि वर्षी कम से की नामे जियाबन पौसल दत नामे भाषा मनाली कुणा आउ नामे उड़ीसा स्टेट नु आजकु संबलपुर सुंदरगढ़ झारसुगुड़ा नाम नामे मेजोरिटी बेसी क्रिया अतलात तो निहाती भावे इदा आधुनिकीकरण व्यवस्था नु नामे कुणा जनजातिर के मियाँ उनटा गभीर प्रभाव खातिर किसी निहाती भावे आई बहुत नामे द्विधारी खंडा हिसाब नु नालकु कमाली उनटार तरती विकास मंच की ठीक उनटा तरती ना नामे कुणार के संस्कृति परंपरा बना मदरा चलता इन द्विधारी खंडा हिसाब नु बहुत नालकु कमाली आउ उनटा समय नु पारंपरिक संस्कृति परिचय भाषा नामे आदिवासी कृषि पद्धति गुरुत्वपूर्ण नामे मुखिया नामे परिचय बोल नाम मदरा चलदा आउ अब क्षय मनाली निहाती भावे आदि लगान निहाती प्रभाव गुठित खातिर किसी नामे जीविका नामे जीवनशैली नु नामे संस्कृति नु परंपरा नु निहाती भावे नमान प्रभाव चिकिची आउ आ मेन मेन प्रभाव गुठित देखुन नामे सांस्कृतिक अवक्षय निहाती मनाली जेहेतु
1: नाम भाव जे नामे सांस्कृतिक अवक्षय मान किछि बुली कि ई कथा बुंडी के फल कि बुझा बरचो
0: अच्छा ठीक आथिलि एंगे आना हिसाब नु नाम अकुन नामे युव पुढ़ी नामे यंग अकुन जेनेरेशन जति आतलार अबडा रेंदे कमलला आधुनिक जीवन शैली बन नाम बेसी कि
1: ग्रहण
0: ना आउ नामे कुणार गे जीवन शैली नामे कुणार गे चाली चलन आउ टिके बेसी मदरा चलदा नाम जेहेतु पोशाक परिधान नु धरिकिरी नामे एकावन मनोरंजन हिसाब नु नाम जदि हिसाब काम देले पारंपरिक प्रथा नाम मदरा चलदात नाम पाश्चात्य सभ्यता गोटे नाम ग्रहण कमलदात नामे अदग लगा नहीं मनाली नामे सामाजिक प्रथा नामे सामाजिक गठन संगठन गोटे दुर्बल माना गाली दिन नंबर देखुन नामे अर्थनैतिक परिवर्तन मान सी अर्थनैतिक हिसाब नु नामे अर्थ नाम नामे जहाँ नाम नालकु कमलदात दुई पैसा रोजगार कमलदात ठीक लेकिन नामे एकावद राजा नामे पुरखार के राजा पारंपरिक कृषि पद्धति आगुठी नाम मदरा चलदा आकुन एगान एंदिन मनाली जे आधुनिक ज्ञान कौशल नु एकावद मनाली नाम कमलदात जेहेतु आउदगिलगान एंदिन मनाली नगद अर्थनीति एकावद पदक्षेप नाम इदा कुन हलदात जहाद्वारा नामे पारंपरिक प्रथा गुटी नाम मदरा चलदात आउ आबद एफसरा काली तीन नंबर देखुन नामे हल्लुखुणी जीवन जीविका क्षति मांजिकी निम एर हेले शिल्पायन बार्चा बाकेन एंद्र मांजा आउ भित्तिमि विकास मांजिकी ठीक लेकिन नामे आदिवासी गुठी विस्थापित मनान कान हुसान नामे अड्डा बिछरा चलना अड्डा विस्थापित मांजा हेले तमें थैथान मानना मालूम इस हिसाब नु एर गुण
1: अब जेन हल्लुखुणी राजा अदा जदि शिल्पायन
0: बुंगा केरा
1: नामे जीवन जीविका अधि आसान
0: मुजरा काली
1: नामे जेन परंपरा राजा जी चासी कुलता नाम हद्दूत नाय कानला हम चासबास नानी के जन चल रहा का आदा जी असन नष्ट मन
0: नष्ट मन्ना काली ওদের কারণ এব বহু বড় এটা অসুবিধা কোন মানালিয়ান নামে তাপরে ওদের যেহেতু সামাজিক পরিবর্তন মানাকালি যেহেতু সামাজিক চালিচলি নামে জীবনশৈলী পরিবর্তন মানাকালি নামে শিক্ষাকে শিক্ষা উন্নত স্বাস্থ্য সেবা নাম হাকাল দাল লেকিন নামে পারম্পরিক জ্ঞান ব্যবস্থাকে পার্শ্বীকরণ আবদ জড়িত মানাকালি আউ নাম নামে আকবদ নামে পারম্পরিক রাজা আবন বুড়া কালি আবদ ফের যদি তেঙ্কুন নাম প্রবাস মানাকাল দা যদি নাম মাইগ্রেশন একাবত তেঙ্গাল দা ইসান অনটা নাম আল মানালকু কামাল দা ইসান যদি আড্ডা মাল্লা কদলে নাম বিদেশ গে মুঙ্গাল কা দা বাহারিক মুঙ্গাল দা ইসান নালকু মেবুতা কামি কিরি নাম নামে কুলু পৌঁছাল দা হদুলান এদিন মানালি নামে সাংস্কৃতিক একা চালিচলনি আবন মদ্রা চল দা হদুলাকান নামে সমাজকে নিয়ে আবদ কু প্রভাব নিহাতিভাবে খাতরালি যে এরা নিম নিমে এসকে নিম বেঞ্জরর নামে প্রথা আতলি নিম এসকে নিমে বাঞ্জা বাটিয়া ধরিক নামে বরু নামে হেবদা চাখানা বানাল আও নিমে গসলে না দু আবদ গুঠি আকুন মানলা বানু বিশেষ করে মদ্রা চাল দাত আগলি পাচি গুঠিয়ার আচার আগলি নামে পূর্বপুরুষ গুঠিয়ার আচার যে আবদ প্রথা বন চালালিয়া নাম যেহেতু আদিবাসী নাম মানাল দাত পরিবেশকে রক্ষক ঠিক আছে হলে আকুন দা যেতকি আতলা জেনেশ্বর গুঠিয়ার উভর এদের যে বাল্লালার সমাজ নু আতলার লেকিন বাহারি যেতে গানে বিদেশকে মুঙ্গাল্লান বাহারি শহর মুঙ্গাল্লার আব প্রথা গুটিয়া বাল্লালার নামে মেন মানালি নামে ভাষা ভাষা বাল্লুকুন নামে সংস্কৃতি পরম্পরামল মদ্রা চাল দাত
1: বাহারি মুঙ্গাল দাত বাকি নামে আলার গানে আর সাক্ষাৎ মাল্লা কা লেখা মাল্লা হ্যাঁ বাকি না ভাষা বিন মদ্রা চাল ভাষা মানে হালি আর সংস্কৃতি
0: বুঙ্গা কালি শূন্য অসুবিধা গুটি মানজিকিছি আউ ই অসুবিধা গুটি নামে প্রভাব নামে কুহার গে লাগান নামে সমাজ গে মিয়া না বহুত গুটে বহুত কুপ্রভাব আমরা খাতরা লিব এন অভূত বহুত কামাল দানি
1: নিশ্চিত ভাবে হ্যাঁ হ্যাঁ তা ইনে যে নটা পরিস্থিতি আকুন বার্ষিকিছি যে নামে নাম নিজর সংস্কৃতি বন নাম মদা চালদা অন্যটা মানে সমিয়া বার্ষিকিছি ধীরে ধীরে নাম যেতকি উন্নতি কামাল দাঁত বালদাত আর নিজের আড়পাপালি আম্বিকিরি বাহারি রাজিকে বুঙ্গাল দাঁত নিজের আলারি নি আম্বা চাল দাঁত আর নামে একাবধ মৌলি একাবধ নামে জন্ম মাটি হ্যাঁ নামে একাবধ হাল্লু খুঁড়ি একাশান আতলি একাশান নাম জনম আঞ্জকা দাঁত আশা একাশান একা খুঁড়ি নু নাম উদ্দকা দাঁত একাস্তান নাম বাড়কা মাঞ্জকা দাঁত আ জাগাকে বান্নাগে হি নামে খায় খায় সামিয়া মাল্লা মানু তা ইন্য পরিস্থিতি নামে আলা রিনি খায় খায় নাম ভেট মাল্লা মানু তার তামে নিজের আলা স্থিতি নাম ঠিক গেছানু রাল দাঁত
0: বহুত গেছানু
1: ইন্য পরিস্থিতি নু নামে যেতকি উন্নতি মাঞ্জকু নিভি যে নটা প্রভাব খাতির কিছি নামে সংস্কৃতি গে মিয়া নিম যেন তেঙ্গাল দার আর আগে অনটা বাড়িটে মানে কারণ মানালি যে নাম গেছানো রাল দাঁত বলি নাম ভাষা মদ্রা চাল দাঁত
0: ভাষা মদ্রা চাল দাঁত
1: ভাষা মদ্রা চিনা কারণ ভিন ভিন যেন সমস্যা গুটি সৃষ্টি মানালি আদাদ ই ভাষাকে লাঙানি মানালি বলি যেন তেঙ্গাল দাঁত তা ইন্য পরিস্থিতি নু আকুন নাম যেন পাঠ সাট পাঠকাত আউ যেন সমাজ নু রাল দাঁত যাহা আতলি আতলি যাহা ভুঙ্গা কেরা দিন ভুঙ্গা কেরা দিন তা ই নামে পরম্পরা সংস্কৃতি বোধ একানিকি আগলি পিঢ়ি তক নাম আর্সতত আর ইদান নাম যেতকি বিকাশ মঞ্জকুনি ই বিকাশকে পাবনু আদানি বি সাঙ্গেন হওয়া অঙ্গত আজকে লাগান নামে জোহার গুঠির গে এদের কর্তব্য মান্না কথা বলিকি নিম ভাবদার
0: যেহেতু ইন্নান্তা জোহার মালালা পাছিলেন্তা ভবিষ্যৎ
1: নিশ্চিত
0: ত আকুন নিম রহলে নামে অনটা বহুত সতর্ক ঘণ্টি অনটা নামান বাঁচকিছি যেহেতু সুপ্রিম কোর্ট অনটা নোটিস এরালকান আউলা 22 মে 2023 নু উর্কিছি পব্লিশ মাঞ্জিকিছি পেপরনু যে নেদ আদিবাসীর যদি তামে পারম্পরিক ভাষা সংস্কৃতি পরম্পরা রীতিনীতিকু যদি মদ্রচর হেলে তাম আউ আমি জনজাতি সার্টিফিকেট আউ অথরা পল্লার হতকভি আকুন অনটা সতর্ক ঘণ্টি নামে আদিবাসী আকুণারগে লাগান আতলি সাফার নিহাতিভাবে মেনর আউ হৃদবোধ কামর যে একখানা কাঞ্চগুণ নাম কুণা হিসাবনু আগলি রদ
1: তা নামে যেন সুবিধা সুযোগ আতলি নামে লাগান আর তাতে নামে একখান্তি বুঙ্গ
0: বুঙ্গ ক
1: নাম তো আম্বাল দা তাম্বাল দা যাহা বি নামা চিয়া খাতরা লিয়া আন্নুন সামিল মান্না গে ভি নামে সুযোগ
0: মাল হাকরি
1: তা ইন পরিস্থিতি নু নাম উঠি একখানে কামনা কথা প্রকৃতির
0: নিহাতি ভাবে ইয়া এই হিসাব নু দেখাল দাঞ্চে এদিকে সমাধান আতলি ইবত সতর্ক ঘন্টি দু নামে লাগান হয় হয় লাগান সরকার তারতি ভি বহুত প্রয়াস কামচকা আতলি তামে সুবিধা গুটি ভি আতলি আর সুবিধা গে মন সুবিধা গুটি নাম যদি আখাগে লাগান যদি প্রয়াস কাম অথলে আকুন ডকুমেন্টেশন নিহাতি জরুরি ଆଉ ସଂରକ୍ଷଣ ସେ ଡକ୍ୟୁମେଣ୍ଟେସନ୍ ବି ତ ମନାଲି ଇଦଗଲାଗା ନାମେ ଆଦିବାସୀ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରଣାଳୟ ଯାହା ଥିଲି SCSTRTI ଆବଦ ନାମେ କିସାନ ସଂସ୍କୃତି ପରମ୍ପରା ପ୍ରବନ ବାଛାବାଗେ ଲାଗନ ଆବଦ ବି ଚେଷ୍ଟା କମାଲି ଆଉ ନାମେ ହ୍ୟାଣ୍ଡବୁକ୍ନୁ ନାମାନ ପବ୍ଲିଶ କମାଲି ଏବଂ ନାମ ଏରା ଆଙ୍ଗତ ତାପରେ ନିହାତି ଭାବେ ନାମାନ ଟିକେ ନାମେ ତାର୍ତି ବି ମଜବୁତ ମାନା ଖାତର ଯେହେତୁ ଅର୍ଥନୈତିକ ବ୍ୟବସ୍ଥା ନାମ ଯଦି ବାହାରି ଯାହା ଥିଲି ବାହାରି ଜ୍ଞାନ ନାମେ ଆକୁନ ଆକୁନ ଯେ ଏକାବତ ଚାଲାରି ଏଆଇ ଆଇ ଏ ହିସାବନୁ ବାଲନାର ଇ ହିସାବନୁ ଯଦି ନାମ ଆକୁନ ବି ଚାଲରା ଅଙ୍ଗତ ନାମାନ ବି ଟିକେ ଚେ ହୁ ହିସାବନୁ ଟିକେ କାଲା ଖାତର ପାବନୁ ତ ନାମେ ପହଲା ତା ସୁଦୃଢ଼ ମାନା ଖାତର ଅଛେ ନାମ ଏସ୍କେ ନାମେ ସାମାଜିକ କଥା ଆବନ ନାମ ସୋସିଆଲ ମିଡ଼ିଆନୁ ଆବଦ ଏକାବତ ପୋଜିଟିଭର ଆବଦ ପବ୍ଲିସ କାମତ ନାମ ସିଆର କାମତ ଆଉ ନାମେ ସଂଗଠନ ସଂଗଠନ ବୋଧ ଟିକେ ମଜବୁତ କାମ ଖାତର ନାମାଇ ଇବଦ ମନାଲି ପହଲା ତାପରେ ନାମେ ନାମାଗେ ଲାଗାନ କାମ ଯେ ଭାଷା ବନ ବାଛାଗେ ଲାଗ ମାନେ

0: বিকাশ নামে পাড়ান্তি মূলিকা মাখাত্র যে কানে নামে ভাষা গেলাগান নাম এদের পদক্ষেপ হত আউ এদের পদক্ষেপ অচকুন নামে ভাষাবদ বি বাছাব নামে সংস্কৃত বি বাছাব নামে পরম্পরা বি বাছর ইয়ের আজকে গানে আউ নাম সশক্তিকরণ পদক্ষেপ কন্টা হত একাবত গ্রুপ আতিলি এস এসজি গ্রুপ তার টিভি নামে মতাবত চিয়ত আবড়ার চিয়র হুন্তিন নামে কুড়ার একাবত ভল একাবত নামে লাগান আশীর্বাদ মান আর নালখু গুটি নাম পহলা করে স্টেপ নুহত তাপরে নিহাতি ভাবে আকুন্তা নাম শিক্ষা স্বাস্থ্য সুবিধার নাম হাক্ষাল দাঁত তা পহলা মানালি নামান শিক্ষিত মানা খাতর শিক্ষাগে আকুন ভি অন্টা অন্টা পদ্মা আলি এমন হেরকা দান যে শিক্ষাগে আসান টিকে অপহঞ্চ ইলাকানো আতিলি যেহেতু শিক্ষা আবড়া টিকে ভলকিরি হাক্ষা পল্লান অদল নামে আকুন কথা কথা কিছি নামে ওড়িশার চেরালি এমএলই সিস্টম যা মল্টি লিঙ্গুয়াল এজুকেশন আনু নাম ইয়াবত আকুন নামে সম্বলপুর নিহি চালালি একাদ মানালি নামে কুড়ারগে লাগান স্কুল গুটি চিহ্নট মানচকি আবত স্কুল বি চেরালি বহি বি বার্চকি চি বহি বি বেড়ালি আউ পড়া মানালি স্কুল গুটি পড়া মানালি তো সরকার তার্তি ভি বহুত সহযোগ আতিলি আ কুড়ারগে ভাষা পরম্পরা রীতিনীতি সংস্কৃতি এসকে বাছাবত এসকে কাঞ্চগুন না বাছাবা ইয়াঙ্গত আ বিষয় নবী চিন্তা নানত আউ মেঙ্গি নামে আকুন যেতিয়া তেলার ইয়ং জেনেরেশন আবড়ার যদি আগলি বার হলে নিহাতি ভাবে নাম নামে কুড়া সমাজবন নাম বাছাবা ইয়াঙ্গত মাল্লা হলে তা আবন আকুন ডিসকর কামা লাগাত যে এসকানে দাভে প্রভাব এসকে মানো আউ এসকে
1: আধুনিকীকরণ বোধ আধুনিক সভ্যতা আদি দ্বারা নামে কুড়া সম্প্রদায়ের একানিকি প্রভাবিত মানালার তামে ভাষা সাহিত্য সংস্কৃতি রহন সহন বোধ একানিকি প্রভাবিত মানালি আউ আকুন যেন সামিয়ানটা বার্চকিছি যে নামে এদের কর্তব্য আতিলি আদি লাগান নামান এদের কামাগি খাতর আ কথাপন নিশ্চিতভাবে সুন্দরভাবে নিমতেনকার তা নাম হে যেতকি ভি ভাই ভৌণী গুঠিয়ার ই মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম বন মেনানার নিশ্চিতভাবে নিজে ইদানটা হেজর আর নামে নিজর সম্প্রদায়কে লাগান এদের কর্তব্য আতিলি আ কথান চিন্তা নানর আউ বাড়ি কেটে কথা নিমতেঙ্কার যে নামে ভাষা ভাষা যদি আতিলি হলে নামে সংস্কৃতির সংস্কৃতি রাচালে নামে সমাজ বোধ আটকি বরকস মানো আর আরুনটা কথা যে ইবন বরকস কামাগে লাগান নামা দরকার যেতেরতি পহলে শিক্ষা
0: শিক্ষার
1: কথা তেঙ্কালদার যে শিক্ষা যদি অর্তু সে হাকরা যদি শিক্ষিত মঞ্জাস হলে ভল মন আর একাবত তাঁঘি হক একাবত তাঁঘি কর্তব্য আদান আহস আদান আখ্যাস হলে শিক্ষাকে তাঁঘি যদি বিকাশ মঞ্জা হলে তাঁঘি সাংস্কৃতিক বিকাশ বি মানো তাঁঘি অর্থনৈতিক বিকাশ বি মানো তাঁঘি সামাজিক বিকাশ বি মানো আর নিজর গে লাগান বিকাশ কামিকি নিজের পাড়া পাটকিন্তা পাদ্দান্তা বিকাশ কাম সারু আস দেশকে ভি বিকাশ নানাগে লাগান ওটা বাড়িটিয়ে ভূমিকা গ্রহণ নস ইদা নিশ্চিতভাবে ওটা বাড়িটি কথা হলে নাম নিশ্চিতভাবে আসাদ কামত আউ ই পাবুন ভি নাম নামে ভাষা সাহিত্য সংস্কৃতি সাঙ্গেন ধারিকি নাম বিকাশ কি পাবুন আগলি আগলি কত ই আশা সাঙ্গে নি মিন্না বার্চকার আউ ই আধুনিকীকরণ যেন কি আধুনিক সভ্যতা গে এদের প্রভাব নামে কুড়া সম্প্রদায়ের গে মিয়া আতলি আদকে লাগান নামে ইদকে এদের ক্ষতি মানালি কা এদের লাভ মানালি আর নামে এদের কর্তব্য আতলি ই কথা নিশ্চিতভাবে সুন্দরভাবে বুঝাবাজকার নিমান অশেষ ধন্যবাদ হলে ধন্যবাদ তা চিয়াল দাম কিন্তু নিমহে মুহিন্তি যদি গীত পদে যদি মা মেঞ্চকাম হলে নামে কার্যক্রম বোধ হুয়ে তা অধুরা রক তো অনুরোধ নানাল দাম ইন্না ফির খায় নিমহে অনটা গীত পাড়র আর নামে যেন ভাই ভুঁড়ি গুঠিয়া রাতলার এই কার্যক্রম মেনালার আর ভি অনটা খুশি মানো
0: বড়িয়া কথা ইয়া যেহেতু না মাতলা দেখুন মাক্কা পোপু ঝকা ঝকা কার্যক্রম নু যেতকে শ্রোতা বন্ধু নাতলার সাফারিন বারা জহার সাফার ওটা বিকাশ নালখুন্টা নামে কুড়ারগে লাগা নাম নানত আউ আগলি নামে সামাজবন একাব একানে সামাজবন একানে বিকাশ পাবুনু নাম হত আবন চিন্তা নানত ঠিক আছে আজ্ঞা যেহেতু বার্চকা দান দ্বিপদ নিহাতিভাবে পাড়ত মেনত গুছা
1: হ্যাঁ নিশ্চিতভাবে মেনত গুণ।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুববাণীর বিশেষ কার্যক্রম খেল জগতে আপনার স্বাগত। উপস্থাপনার মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয় বারিক। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্ত জাঁয়া আজির বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠার। আজ ভি দিনে অর্থাৎ 23 জুলাই 1856 মশায় ক্রান্তিকারী বাল গঙ্গাধর তিলক জন্ম হয়েছিল। তাঙ্কর অবদান ভারতর স্বাধীনতা পাই অবিস্মরণীয়। সে দুইটি সাপ্তাহিক পত্রিকা কেশরী ও দ মরাঠা সম্পাদক থিলে। এই পত্রিকা মাধ্যমে সে লোকমানঙ্কু তাঙ্কর রাজনৈতিক অধিকার পাই সচেতন করুথিলে। 23 জুলাই 1906 মশায় আম দেশর আউ জনে মহান ক্রান্তিকারী চন্দ্রশেখর আজাদক জন্ম হয়েছিল। ক্রান্তিকারী আজাদক অবদান মধ্যে ভারতীয় স্বাধীনতা পাই অবিস্মরণীয়। সে হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপব্লিক আর্মি সংস্থাপক মধ্য থিলে। আউ মধ্য 23 জুলাই 2004 মশায় হিন্দি চলচ্চিত্রর অভিনেতা মেহমুদ অলিঙ্ক নিধন হয়েছিল। শ্রোতাবন্ধু, ইহা ইতিহাস পৃষ্ঠারে ঘটি যাইথিবা কেতেক স্মরণীয় ঘটনা, আশা করুছি আপনার পাই উপযোগী হয়েথিব। শ্রোতাবন্ধু, আজির আলোচনার বিষয় হচ্ছে জাতীয় প্রসারণ দিবস, তাহলে আসন্তু এ সম্পর্কে বিস্তৃত ভাবে আলোচনা করিবা। শ্রোতাবন্ধু, শব্দ হেউচি সেই অদৃশ্য সেতু যাহা হৃদয়কু হৃদয় সহিত যোড়ি দিয়ে, এবং প্রসারণ হেউচি সেই স্রোত যাহা সময়ের সীমা ডেই সমাজর চেতনাকু স্পর্শ করে। মনুষ্য সভ্যতার ইতিহাস হেউচি ভাবনার আদান প্রদানর ইতিহাস। কেবে গুম্ফা চিত্রে, কেবে তাড়পত্রে, কেবে মুদ্রিত পৃষ্ঠার, তো কেবে শব্দ তরঙ্গ মাধ্যমে মনুষ্য তার চিন্তাকু বিশ্বর কোণ অনুকোণে পহঞ্চাইছি। এই শব্দ তরঙ্গর অন্য অধ্যায় হেউচি রেডিও প্রসারণ। তাহলে প্রসারণ কেবল সূচনা পহঞ্চাইবার মাধ্যম নুহে, বরং এহা লোকঙ্ক চিন্তাধারাকু প্রভাবিত করে এবং সমাজ সচেতন করে। যেপরি স্বাধীনতা সংগ্রাম সময়রে রেডিও দেশবাসীঙ্ক মনরে দেশপ্রেম ও সচেতনতা জাগ্রত করেছিলা, কেবল সেতিকি নুহে, স্বাধীনতা সংগ্রাম ঠারু আরম্ভ করে রাষ্ট্র গঠনর প্রত্যেক পদক্ষেপরে প্রসারণ সৈনিক পরি কার্য করে আসিছি। চাষীঙ্ক ক্ষেত্রে নূয়া প্রযুক্তি, ছাত্রছাত্রীঙ্ক পাই শিক্ষা, কলাকারঙ্ক পাই মঞ্চ, সাহিত্যিকঙ্ক পাই পরিচয় এবং সাধারণ লোকঙ্ক পাই নির্ভরযোগ্য সঠিক সম্বাদ, এই সবু কিছির এক সুন্দর সমন্বয় হেউচি আকাশবাণী। শ্রোতাবন্ধু, রেডিও কেবল এক যন্ত্র নুহে, এহা হেউচি মানুষের ভাবনার ভাষা। আখি বন্ধ করে কেবল কানরে শুনি মানুষ অনুভব করে এক নূয়া জগৎকু। এই অনুভব হি রেডিওকু অন্য সমস্ত গণমাধ্যম ঠার স্বতন্ত্র করে। আজির যুবপিঢ়ি আজির প্রযু

শ্রোতাবন্ধু, পূর্বর আমি জাঁলি যে রেডিও প্রসারণ গুরুত্ব সম্পর্কে। বর্তমান আসন্ত জাঁয়া আমি কাহিকি আজি ভি দিনের জাতীয় প্রসারণ দিবস পালন করু সে সম্পর্কে। শ্রোতাবন্ধু, প্রতবর্ষ জুলাই 23 তারিখে ভারতের জাতীয় প্রসারণ দিবস পালন করা যায়। কারণ এই দিনের অর্থাৎ 23 জুলাই 1927 মশারে মুম্বাইর ইন্ডিয়া ব্রডকাস্টিং কোম্পানি প্রথম রেডিও প্রসারণ আরম্ভ করে। এর স্মৃতিরে প্রতবর্ষ জাতীয় প্রসারণ দিবস পালন করা যায়। পরবর্তী সময়ের অর্থাৎ 1936 মশারে এর নাম অল ইন্ডিয়া রেডিও রখা যাই এবং 1957 মশারু আকাশবাণী নামে সুপরিচিত হল। শ্রোতাবন্ধু, এখানে মু আপনার কী রাখবাক চাহে যে আকাশবাণী নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কবিতা গুচ্ছর আনীত। তাহলে শ্রোতাবন্ধু, আমি সমস্তে জাতীয় প্রসারণ দিবসের সংকল্প নেওয়া যে সত্য, সকারাৎমক ও সমাজের দায়িত্ববোধক গুরুত্ব দেওয়া, সঠিক সূচনা গ্রহণ করা এবং জনহিত প্রসারণক সমর্থন করা। শেষে মু এত কবি, রেডিওর স্বর কেবল তরঙ্গর সীমিত নুহে, এহা হৃদয়ের হৃদয়ক সংযোগ করুথিবার বিশ্বাসর সেতু। শ্রোতাবন্ধু, এহাথিলা জাতীয় প্রসারণ দিবস সম্পর্কিত আলোচনা। আশা করুছি আপনার পাই উপযোগী হইথিব। বর্তমান আসন্তু আপনার মনোরঞ্জন পাই গীতটি শুনিবা। কথাচিত্র বডিগার্ড, কণ্ঠশিল্পী আস্কিং ও ক্লিন্টন কারেজো, সঙ্গীত প্রীতম, গীত রচনা করছেন নীলেশ মিশ্রা।

0: শ্রোতা বন্ধু, জল কেবল জীবনর উৎস নুহে, এ সাহস, সংযম ও সফলতার এক অনন্য পরীক্ষা ক্ষেত্র। সেই জলর বুকুচিরি যে নিজের গতি, ধৈর্য ও দৃঢ় সংকল্পর পরিচয় দিকে, সেমানে হলে সন্তরক বা সুইমর। সন্তরণ কেবল এক খেল নুহে, বরং এ শরীর, মন ও আত্মবিশ্বাসর সুন্দর সমন্বয়। তাহলে আজির খেল জগত কার্যক্রমে সাক্ষাৎকার শুণবা সন্তরণকারী বা সুইমর সোনিয়া পটেল।
1: বন্ধু, খেল জগত কার্যক্রমে আমি বিভিন্ন যুব প্রতিভাঙ্কু আপনাকু ভেটি দেইতাও। আজি আমার সহ অছন্তে জনে জাতীয় স্তরে নিজর না, নিজ পরিবার না এবং তাহা সহিত ওড়িশার না করিতিবা সন্তরণকারী সোনিয়া পটেল। আসন্তু তাঙ্কু ভেটিবা এবং এ সন্তরণ জগতরে তাঙ্কর যাত্রা সম্পর্কে পচারি বুঝিবা। সোনিয়া, আমার কার্যক্রমকু আপনাকু অনেক অনেক স্বাগত।
2: নমস্কার, মুই সোনিয়া পটেল, সম্বলপুর মাটির ঝিও। মুই জনে ন্যাশনাল সুইমার।
1: সোনিয়া, কেমতি অছন্তি?
2: মু তো বহুত ভাল আছে, আপন কেমতি অছন্তি?
1: আমি মনে মধ্যে বহুত ভালরে আছো সোনিয়া। আচ্ছা সোনিয়া, আমি দেখি তো যে স্পোর্টস পারসন যে মানে থানতি, সে মানে সবুবেলে ফিট থানতি, তবে আপন মধ্যে জনে সন্তরণকারী, আপন নিজকু ফিট রাখিবা পে কোন সব করি থানতি? শারীরিক স্তরে ফিট রাখিবা পে কোন করন্তি?
2: শারীরিক স্তরে কইলে আমার যে ডেইলি বেসিস রে যে ট্রেনিং থাকে, মর্নিং 3 আওয়ার্স, ইভিনিং 3 আওয়ার্স, আর যে আফটারনুন টাইম রে আমার জিম থাকে, তো সেইটা আমি মানে ডেইলি করি থাও প্র্যাকটিস।
1: আপনার সন্তরণ প্রতিযোগিতার মধ্যে ভাগ নেওতিব নিহাতি ভাবে, মানসিক স্তরে তা পাই মধ্যে নিজকু প্রস্তুত রাখিবা নিহাতি ভাবে জরুরি, তবে মানসিক স্তরে নিজকু সুস্থ রাখিবা পাই আপন কোন সব করি থান্তে?
2: মানসিক স্তরে যে আমার ডেইলি বেসিস রে যে প্র্যাকটিসটা হুয়ে নি, সেই প্র্যাকটিস রে কেমতি মানে সেই প্র্যাকটিস কু ইমপ্রুভ করিবার আছে। যে নেক্সট কম্পিটিশন পাই জিবে তো প্র্যাকটিস রে হি ইমপ্রুভমেন্ট করিবা পাই পড়িব, তো সেটা গোটে গোল নেকি যিবা পাই পড়ে কি আজি প্র্যাকটিস ভালো করিবি, কালি বি ভালো করিবি, তো এমতি নেকি যিবে হেলে চিন্তাধারা
1: নিহাতি ভাবে
2: হয়ে যাব।
1: নিহাতি ভাবে। আচ্ছা সোনিয়া, সন্তরণ করিবার এই যে যাত্রাটি আপনকর কেবেঠু স্টার্ট হলো আপনকর?
2: মোর সন্তরণ যাত্রাটা তো 3 ইয়ার্স রু স্টার্ট হলা, সেটা বাপাঙ্ক পাই স্টার্ট করিলি, কাহিঁকি সেই জনে ন্যাশনাল সুইমার, তো কহিলে মানে ফোর্স কলে না সুইমিং করিয়া পাই পড়িব, কাহিঁকি মু বি অছি সুইমিং লাইন রে, তো তোমমানকু বি করিয়া পাই পড়িব কহিকি সেটা 3 ইয়ার্স রু স্টার্ট হইতিলা।
1: আচ্ছা, এবে সন্তরণ যাত্রা আপনকর কেতে বর্ষ হইগলা?
2: মোর টোটাল 17 ইয়ার্স হইছি সুইমিং রে, সেইটা মোর কম্পিটিটিভ লেভেলটা 2014 রু মু স্টার্ট কলি, যেতেবেলে মতে 10 ইয়ার্স হউথিলা সেই টাইমরে মু স্টার্ট কলি।
1: আচ্ছা, আপনকর প্রথম প্রতিযোগিতা যেতেবেলে আপন ভাগ নেইতিলে কেতে মসিয়ার কথা এটা?
2: 2014 রে মোর ফার্স্ট ন্যাশনাল থিলা, সাব জুনিয়র ন্যাশনাল, সেইথিরে কিছি হেই নথিলা কিন্তু মু ফার্স্ট এক্সপেরিয়েন্স হেইথিলা ন্যাশনাল র।
1: আপন কো জায়গা কো যাইতিলে?
2: সেটা পুনে ঠারে হেইথিলা, মহারাষ্ট্র ফার্স্ট।
1: আচ্ছা, আপন কহিলে যে আপনকর বাপা মধ্য জনে জাতীয় স্তরের সন্তরণকারী, তবে এই যে সন্তরণ জগতরে আপনকর যাত্রাটি, তা কঠিন থিলা, সহজ থিলা, না আপনকু কিছু সংঘর্ষ করিবাকু মধ্য পড়িতিলা?
2: সংঘর্ষ তো করিয়া পাই পড়িতিলা, কাহিকি বিনা সংঘর্ষরে বিনা কঠিন পরিশ্রমরে তো কিছু হই পারিবনি, বাপা কহিলে করিয়া পাই, কিন্তু সংঘর্ষ পরিশ্রম তো মতেই করিবার আছে না, তাঙ্কু মানে প্রাউড ফিল করিয়া পাই, ইয়া ফ্যামিলি কু প্রাউড ফিল করিয়া পাই তো পরিশ্রম তো করিবা পাই হি পড়িব।

শ্রোতাবন্ধু, আজি তো সময় হয়ে গলানি, আজির এই কার্যক্রমক এইঠার শেষ করা পড়ব। তাহলে মু রুচি উপস্থাপনায় মুি আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। নমস্কার।

0: ଏଇଠି ଶେଷ ହେଲା ଓଡ଼ିଆ ଲଘୁ ସଙ୍ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଗୀତ ରଚନା ତଥା ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା କରିଥିଲେ ଦେବୀ ତୋଷାଚାର୍ଯ୍ୟ। ଶିଳ୍ପୀମାନେ ଥିଲେ ସସ୍ମିତା ବିଶ୍ୱାଳ, କୁମାରଦୀପ ଏବଂ ଦେବୀ ତୋଷାଚାର୍ଯ୍ୟ। ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରେ। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣନ୍ତୁ, ରିଲେ କରୁଛୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
1: ପ୍ରସ୍ତୁତି ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ର, ଉପସ୍ଥାପନା ଏବଂ ପ୍ରଯୋଜନା ସଚ୍ଚିଦାନନ୍ଦ ମଲ୍ଲିକ।
2: ନମସ୍କାର, ବିକାଶ ମନ୍ତ୍ରକୁ ସ୍ୱାଗତ ଆପଣଙ୍କୁ। ବନ୍ଧୁଗଣ, ସାମୂହିକ ବିକାଶ ହିଁ ରାଷ୍ଟ୍ରର ବିକାଶ। ତେଣୁ ମାନ୍ୟବର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି, ସବ୍କା ସାଥ ସବ୍କା ବିକାଶ, ସବ୍କା ବିଶ୍ୱାସ ସବ୍କା ପ୍ରୟାସ। ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗରେ ସମସ୍ତଙ୍କର ବିକାଶ ସମ୍ଭବ ହୋଇପାରିବ। ସମସ୍ତଙ୍କର ବିଶ୍ୱାସ ଆଉ ସମସ୍ତଙ୍କର ପ୍ରଚେଷ୍ଟାରେ ହିଁ ଦେଶକୁ ଏକ ବିକଶିତ ରାଷ୍ଟ୍ର ରୂପରେ ଆମେ ଗଢ଼ି ତୋଳିପାରିବା। ଏହି ମନ୍ତ୍ରକୁ ବିକାଶ ମନ୍ତ୍ର ଭାବରେ ଆମ ଦେଶର ପ୍ରଗତି ପାଇଁ ସରକାର ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ଏହାର ମୂଳ ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି ବିଭିନ୍ନ ସରକାରୀ ଯୋଜନାଗୁଡ଼ିକର ସୁବିଧା ଏବଂ ଲାଭ ସମାଜର ଗରିବ ନିମ୍ନ ବର୍ଗର ଲୋକଙ୍କ ପାଖକୁ ପହଞ୍ଚୁ। ସେ ଆର୍ଥିକ ଦୁର୍ବଳ ହୁଅନ୍ତୁ, ଶାରୀରିକ ଦୁର୍ବଳ ହୁଅନ୍ତୁ, ମାନସିକ ଦୁର୍ବଳ ହୁଅନ୍ତୁ କିମ୍ବା ସାମାଜିକ ଅବହେଳିତ ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତେ ସମସ୍ତଙ୍କ ପ୍ରଚେଷ୍ଟାରେ ସମସ୍ତଙ୍କର ବିଶ୍ୱାସର ସହିତ ସମସ୍ତଙ୍କର ବିକାଶରେ ସହଭାଗୀ ହୁଅନ୍ତୁ। ଏହା ସହିତ ରିଫର୍ମ ଅର୍ଥାତ୍ ସଂସ୍କାର ବା ସୁଧାର, ପରଫର୍ମ ଅର୍ଥାତ୍ ସମ୍ପାଦନା ବା କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ, ଏବଂ ଟ୍ରାନ୍ସଫର୍ମ ଅର୍ଥାତ୍ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ ସମ୍ମିଳିତ ହୋଇକି ରହିଛି। ଏହି ସଂସ୍କାର ସହିତ ସମ୍ପାଦନ କଲେ ଏବଂ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଲେ ବା ରୂପାନ୍ତର କଲେ ଆମ ଦେଶ ଏକ ବିକଶିତ ରାଷ୍ଟ୍ର ରୂପେ ଛିଡ଼ା ହୋଇପାରିବ। ଏଇଥିପାଇଁ ରହିଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କୌଶଳ ବିକାଶ ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କିସାନ ସମ୍ମାନ ନିଧି ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନଧନ ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଉଜ୍ଜ୍ୱଳା ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସୁରକ୍ଷା ବୀମା ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଅଟଳ ପେନ୍ସନ୍ ଯୋଜନା ତଥା ଆହୁରି ଅନେକ। ତେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସହରୀ ଆବାସ ଯୋଜନା ସମ୍ପର୍କରେ ଆମେ କିଛି ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରିଥିଲୁ ଭବାନୀପାଟଣା ପୌରପାଳିକାର କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଯନ୍ତ୍ରୀ ପ୍ରମୋଦ କୁମାର ପାଢ଼ୀଙ୍କଠାରୁ। ତାଙ୍କ ସହ କଥାବାର୍ତ୍ତା କରୁଛନ୍ତି ଆମର ପ୍ରତିନିଧି ରଞ୍ଜନ କୁମାର ବୈଠାରୁ।
3: ଆଜ୍ଞା ନମସ୍କାର, ଏବଂ ଆପଣଙ୍କୁ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସ୍ୱାଗତ।
4: ନମସ୍କାର ଆଜ୍ଞା।
3: ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସହରୀ ଆବାସ ଯୋଜନା 2.0 ମାଧ୍ୟମରେ ଭାରତ ସରକାର ଚାହୁଁଛନ୍ତି ଯାହାଙ୍କର ରହିବା ପାଇଁ ଗୋଟିଏ ନିଜ ବାସଗୃହ ନାହିଁ, ରହିବା ପାଇଁ ସୁବିଧା ସୁଯୋଗ ଦେବା ପାଇଁ ସରକାର ଗୋଟିଏ ନୂଆ ଯୋଜନା ଆଣିଛନ୍ତି, ଯାହାକୁ ଆମେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସହରୀ ଆବାସ ଯୋଜନା 2.0 ବୋଲି ଆମେ ଜାଣୁଛୁ। ତେବେ ଏ ଯୋଜନା କେବେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା?
4: ଏଇ ଯୋଜନା ଆପ୍ରୋକ୍ସିମେଟଲି 2017 ମସିହା ଠୁ, ଏଇ ଯୋଉ ଆମର PMAY ଅର୍ବନ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା 2017 ମସିହାରୁ ପ୍ରଥମେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା 1.0। ସେଥିରେ ଆପଣ ବେନିଫିସିଆରୀ ମାନେ ଯାହାର କଚ୍ଚା ଘର ଥିବ ସେଇ ବେନିଫିସିଆରୀ ମାନେ ଏଥିରେ ପାଇବା ପାଇଁ ଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହୁଅନ୍ତି। ଯୋଉ ବେନିଫିସିଆରୀ ମାନେ ଆମେ ତାଙ୍କୁ 250,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଦିଆଯାଏ, ସେ 250,000 ଭିତରୁ ଆପଣଙ୍କ 1.50 ମାନେ 150,000 ହେଉଛି ଆମ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସେୟାର, ଆଉ 1,00,000 ହେଉଛି ଆମ ରାଜ୍ୟ ସରକାର ଦିଅନ୍ତି। ତା ମଧ୍ୟରୁ ମଧ୍ୟ ବେନିଫିସିଆରୀ ମାନଙ୍କୁ ଉପକୃତ କରିବା ପାଇଁ ଯେଉଁମାନେ 120 ଦିନ ଭିତରେ ଘର କାମ ସାରିବେ ସେମାନଙ୍କୁ ଇନ୍ସେଣ୍ଟିଭ୍ ଆକାରରେ 20,000 ଟଙ୍କା ଦିଆଯାଏ, ଆଉ ଯେଉଁମାନେ 6 ମାସ ମାନେ 180 ଦିନ ଭିତରେ ସାରିବେ ସେମାନଙ୍କୁ 10,000 ଟଙ୍କା ପ୍ରୋତ୍ସାହନ ଭାବରେ ଇନ୍ସେଣ୍ଟିଭ୍ ଦିଆଯାଏ। ବର୍ତ୍ତମାନ 1.0 ସରି ଆସିଲାଣି, ବର୍ତ୍ତମାନ ଏଇ 26 2.0 ଆରମ୍ଭ ହୋଇଛି। ବର୍ତ୍ତମାନ 2.0ରେ ଆମ ଭବାନୀପାଟଣା ମ୍ୟୁନିସିପାଲିଟି ତରଫରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ 175 ଆପ୍ଲିକାଣ୍ଟ ମାନେ ବେନିଫିସିଆରୀକୁ ସିଲେକ୍ସନ୍ କରିକି ଆମେ ସରକାରଙ୍କ ପାଖକୁ ପଠାଇଛୁ। ସେଇଠୁ ଆପ୍ରୁଭାଲ୍ ଆମର ସରକାରଙ୍କ ପାଖରୁ ଆସିଲେ ଆମେ ଏଠିକା ବେନିଫିସିଆରୀମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ କାର୍ଯ୍ୟାଦେଶ ଦେବୁ, ସେମାନେ ଘର କାମ କରିବେ। ଆଉ 1.0ରେ ଭବାନୀପାଟଣା ମ୍ୟୁନିସିପାଲିଟି 2017 ମସିହାଠୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ 1,799 ଲୋକଙ୍କୁ ଗୃହ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ସହାୟତା କରିଛି, ସେଇ ବେନିଫିସିଆରୀମାନେ ଉପକୃତ ହେଉଛନ୍ତି। ପ୍ରାୟ ଅଲମୋଷ୍ଟ 90% ଘର କାମ ସରିଗଲାଣି, ଆଉ ସେମାନେ ବି ନିଜ ନିଜ ଘରେ ଯାଇ অতি সুন্দর ভাবে খুশিরে
3: কেউ মানে হিতাধিকারী হয়ে পারবে স্যার, যার জায়গা থাকবে সে হয়ে পারিব, কি যার মূলর কিছু বাসগৃহ নথিব সে হয়ে পারিব, এর যোগ্যতা কোন স্যার?
4: না, 1.0 রে আপনার প্রভিজন থিলা যার কচ্চা ঘর থিব বা যার জায়গা থিব সেমানকু আমি টঙ্কা দেউথলু। বর্তমানে বে 2.0 রে দুইটা সিস্টেম কাড়লা, যার কচ্চা ঘর থিব এবং যার জায়গা থিব সেমানে গোটিয়ে ঘর পাইবা পাই এলিজিবল হবে। আর বর্তমান যার জায়গা নাই, ঘর নাই, কিছু নাই, সেমানকু মধ্যে আমি আহ্বান করেছু এপ্লাই করিবা পাই। সেমানকু বর্তমান ঘর সরকার চিন্তা করুচন্তি আপনার আপার্টমেন্ট ভলি তৈরি করিকি সেমানকু থইথান করিবা পাই। 2.0 রে এই প্রস্তাব রহিছে।
3: তাহলে আপনার যে সহায়তা দেউচন্তি আপন কিপরি ভাবে সহায়তা দেউচন্তি, মানে আপন তাঙ্কু পয়সা কিছি দেউচন্তি না নিজে ঘর নির্মাণ করে দেউচন্তি, আপন কিস্তি আকারে দেউচন্তি, কিপরি ভাবে আপন হিতাধিকারী মানকু সাহায্য করচন্তি?
4: না, এই মিউনিসিপালিটি তরফরু সরকারঙ্কু যাহা নির্দেশ অছি আমি কিস্তি আকারে বেনিফিসিয়ারি মানকু সেধা তাঙ্ক একাউন্টকু টঙ্কা যাও। 1.0 রে থিলা আপনঙ্কর প্রথমে আপনঙ্কর ফাউন্ডেশন সরলা পরে আমি 40,000 দেউথুলু, তারপরে আপনার নেন্টাল লেভেল আসলে আমি 60,000 দেউথুলু, ছাত পড়লা পরে আমি দেউথুলু 60,000, পুনি কাম কমপ্লিশন পরে আমি দেউথুলু 40,000। বর্তমান 1.0 রে যেতবে আমার ওয়ার্ক অর্ডার আপনার তাঙ্কু দিয়া যিব, মো অফিস স্টাফ CLTC বা অন্য টেকনিক্যাল উইং যাবে, সেইঠু আপনার অনলাইন রে ফটো সেটা কু পোস্ট কলে DBT মোড মানে ডাইরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফর মোড্রে বেনিফিসিয়ারি কার্যাদেশ পাইবার কিছুদিন ভিতরে 10,000 স্ট্রেট তাঙ্ক একাউন্টকু যাব। তাপরে আপনার ফাউন্ডেসন তাঙ্কর সরলা পরে 50,000 যাব, নেন্টাল সরলা পরে 70,000 টাকা যাব, ছাত পড়িলা পরে আউ পুনি 70,000 যাব, টয়লেট কাম সরি যাব, সবু কাম সরলা পরে নেক্সট 50,000 আমি দেউছু। তা বাদে ইনসেন্টিভ যে যদি শীঘ্র কাম করিব 20,000 10,000 এ সিস্টেমরে বেনিফিসিয়ারি সিধা তাঙ্ক একাউন্টকু টঙ্কা যাউচি।
3: ধরা যাও জনে হিতাধিকারী হেলে এবং ঘর নির্মাণ বি করদেলে, তাহলে কিছু সুধ আকারে আপন কিছু সে দেবাকু পড়ুছন্তি না সম্পূর্ণ ছাড় আছে, সম্পূর্ণ মাগণা আছে?
4: না না, সুধ কিছু তো সে বেনিফিসিয়ারি কিছু দেবাকু পড়েনি, এইটা সম্পূর্ণ আমি সরকার তাঙ্কু সহায়তা প্রদান করুছন, সুধ কিছু নাই এতে।
3: যাহা বি আপন আর্থিক সহায়তা করুছন্তি তাঙ্কু কিছু ফেরস্ত দেবাকু পড়িবনি?
4: না না, কিছু টঙ্কাটা বি ফেরস্ত দেওয়া পড়বনি, সেমানে ঘর বসবাস নির্মাণ করে কেমতি সুখ শান্তিরে রহবে সরকারঙ্কর উদ্দেশ্য হচ্ছে সে নিহতি গরিব লোকমানে কেমতি উপকৃত হুম।
3: জনে যদি হিতাধিকারী চাহিবে যে সেই প্রধানমন্ত্রী সহরি আবাস যোজনা মাধ্যমে উপকৃত হবে, আজকাল তো আমি শুনুছি অনলাইন বি এপ্লাই হচ্ছে অফলাইন বি এপ্লাই হচ্ছে, জনে যদি হিতাধিকারী চাহিবে কোন কোন তাঙ্কু নথিপত্র দরকার হব, কোন কোন সব সে কাগজপত্র আনবে, কাহাকু ভেটিবে, কেমতি কোন করিবে যে যোজনার সুবিধা পাই পারিবে?
4: বেনিফিসিয়ারি মানে সিধা CSE সেন্টার যাইকি সেমানে অনলাইন রে এপ্লাই করিবে, অফলাইন প্রভিজন নাই। বর্তমান সেমানে অনলাইন এপ্লাই কলা পরে সরকার কিছু টাইমলাইন দেইথান্তি, সে টাইমলাইন মধ্যরে সেমানে দরখাস্ত এপ্লাই করিবে, দরখাস্ত কলা পরে সরকার যো দিন যো সময় দেইথিব আমি সে দরখাস্ত গুডাক মো টিম পঠাইকি আমি সেটা আমি এনকোয়ারি করু, এনকোয়ারি কলা পরে ওয়ার্ল্ড লেভেল মিটিং করু, ওয়ার্ল্ড লেভেল মিটিং সরলা পরে পুনি আমি সেই যো যেতিকি বেনিফিসিয়ারি সিলেকশন হেইথিবে সেমানকু আমি প্রত্যেক ওয়ার্ডরে আমি এনি কমপ্লেন অছি আমি দরখাস্ত আহ্বান করু, আমি তাঙ্কু মাসে সময় দিয়া যায় এনি কমপ্লেন যদি থিব কোনসি বেনিফিসিয়ারি ঘর থিব জায়গা থিব সে যদি ভুল এপ্লাই করথিব সে কমপ্লেন পিরিয়ডে যদি কোনসি বেনিফিসিয়ারি নারে যদি কমপ্লেন রিসিভ হুয়ে আমি পুনি এনকোয়ারি করিবু, যদি এনকোয়ারি কলা পরে যদি ঠিক প্রমাণিত হুয়ে তাহলে সে পাইবা পাই যোগ্য বিবেচিত হুয়ে।
3: নথিপত্র কোন কোন দরকার হুয়ে?
4: আধার কার্ড হি মুখ্যত দরকার, আরবার যদি আপনার ঘর থিব জায়গা থিব আরওয়ার আউ ইনকম সার্টিফিকেট দেবে, ইনকমটা বিলো 3 লাখ তাঙ্কর ইনকম হইতেবাকু পড়িব যোমানে পাইবা পাই যোগ্য বিবেচিত হবে।
3: বর্তমান সুদ্ধা আপন কেতে জন হিতাধিকারীঙ্কু গ্রহ নির্মাণ করে দি সালেনি?
4: 2.0 রে বর্তমান এই যোটা কাম 2025 রে লঞ্চ হইছি, বর্তমান সুদ্ধা ভবানীপাটনা মিউনিসিপালিটি 175 জন বেনিফিসিয়ারিকু সিলেকশন করেছি, সেই 175 জনরু 72 জনকু আমি ওয়ার্ক অর্ডার অলরেডি দি সারিলুণু। মু এতিকি কহিবি ভবানীপাটনা মিউনিসিপালিটি অর্বানরে যেতিকি ভূমিহীন বাসহীন লোক অছন্তি যথাশীঘ্র মিউনিসিপালিটিরে আমার গোটে PMAY সেকশন অছি, আমার CLTC যেতিরে অছন্তি তাঙ্ক সহিত আসি যোগাযোগ করন্তু এবং ঘর পাইবা পাই যথাশীঘ্র চেষ্টা করন্তু।
2: হ্যাঁ শ্রোতা বন্ধু, ମଧ୍ୟବର୍ଗୀୟ ପରିବାରମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସହରୀ ଆବାସ ଯୋଜନା 2.0 2024 ମସିହା ଡିସେମ୍ବର ମାସ 17 ତାରିଖରେ ଆରମ୍ଭ କରାଯାଇଥିଲା। ଏଥିରେ ଅନେକ ଗରିବ ମଧ୍ୟବର୍ଗୀୟ ନିମ୍ନବର୍ଗୀୟ ଏବଂ ଅଳ୍ପ ସଂଖ୍ୟକ ଲୋକେ ଘରଟିଏ ତିଆରି କରିବା ପାଇଁ କିମ୍ବା ଘର

0: দাদা জুহার গো।
1: জুহার জুহার জুহার, কেতে বেলু নব?
0: আসলি ন টিকে বেলু, বর্ষা ছাড়লা কি নর্দি আইলি।
1: বর্ষা হউতলা কেন তোমার আড়ে?
0: হয়ে আমার আড়ে তো বর্ষা হউতলা, আর বৈঠক কি
1: বর্ষা তো ইয়াড়ে টিকে হউ জলে সাড়ে নেই, সাড়ে হউ জলে সাড়ে নেই, খড়ে দূর হউছে আর ইয়াড়ে না হেবার। হউ সব আড়ে হউছে, হলে তার সমিয়া হিসাবে হউছে। মুই এটা আমার পড়া থি, আমার ছকেটা মাউসী মা মন্দির নাই করিছন কে, জগন্নাথ গুড়ির মহাপুর আউজন এবে কেতে বরস হেলান, তো আমার পড়া না মাউসী মা মন্দির করিছন বলে যাইকিরি টিকে জগন্নাথ বলভদ্র সুভদ্রাঙ্কর দর্শন করিকিরি দেখুন টিকা টিকে চতন মাখিকিরি আইকিরি প্রসাদ টিকে খাইলি, হেতির লাগি টিকে মোর ডেরি হইগলা।
0: হয়ে যে আর কানা হালচাল
1: কেন বিষয়?
0: এই গাঁড়র
1: না গাঁড়র হালচাল
0: পছে বৈঠকি কে আসলে কেন চারখণর গাঁর কথা জানসু?
1: গাঁড়র খবর পছে পড়া জানি যে নাই কাই দিনতে আইজে ভারত দেশে রেডিও চালি থিলা কেবে কো
0: 1927 সালে বুঝলু।
1: জুলাই 23 তারিখ ন 27 সালে এটা হইলা বম্বে নু মূল হইলা। আগে তো দেখি বঢ়িয়া বঢ়িয়া আগে তো এতে মাধ্যম বি না থাকে বেশি, এবার তো রেডিও পরে টিভি আইলা, টিভি পরে কেতে কেতে জিনিস মোবাইল ফোবাইল কাঁ কাঁ মানে পলে আইলা না সবু, কেতে প্রকার চ্যানেল মানে আগ খালি রেডিও হুসে তাহলে আসে তাহলে টিভি হুয়ে আর তারপরে এটা ফের 27 সালে এটা হইলে আর জানি যোগ নাই 36 সালে এটাকে অল ইন্ডিয়া রেডিও বইলি বুঝলু, আর তাহলে 1956 সালে আকাশবাণী হলা এটা।
0: ই মা এতকি কথা আছে এই রেডিও ভিতরে যে যাহা কহ, রেডিও টানা শুনলে পুরা জীবনটা কিন্তা বনিহা লাগসি। সকালু ভজন শুনমা কিড়ে বনিহা বনিহাটা, তারপরে কিতি আমর চাষ বাস কথা নু নেই কিনা
1: বহুত জিনিস জানি হউছে, ভোজন শিক্ষা হউছে, পাঠ পড়া হউছে, চাষ বাস বিষয়ে জানা হউছে। চাষ বাস
0: রোগ পোকি সবু তো চালিছে চাষবাস।
1: কেন মড্ডি হইগলা তোমার?
0: মড্ডি হচ্ছে না কেন কেন কেন জায়গা থি কেবে কেবে
1: আমার চাষবাস কেনতা চালি,
0: বর্ষা ঠিক না হবা বলে কেনতা হবা ইয়াদে পের কোজন ইটা জেন বর্ষা হলা আর নাই হইবে
1: দরদাম টিকে বুড়ি বুড়া গলা না। মুই তো সে ভেণি গুটা লগাইলি বেলে সেটা গলা, সেটা কিছু গলা বলে শুন তো যেন বর্ষা দিনে আমার যেন সবুদিনে পানি পাক বর্ষা যেন বদলুছে, কোথায় কেতলে পানি বড় জহ হচ্ছে কেতলে কম হচ্ছে, খরা দিনে আমার দেখরেখ টিকে অলগা হবা, বর্ষা দিনে টিকে দেখরে অলগা হবা, শীত দিনে অলগা
0: হবা, হ্যাঁ
1: তো এই পানি পাকর যেন পরিবর্তন যেন অদল বদল হচ্ছে সে সব ভিনে ভিনে সময়তে কেনতা করে ফসল ধ্যান নেবে সে হিসাবে আজ গোটে কথাটে আমি শুনমা আজ্ঞা আউছন ললাটেন্দু নায়ক আজ্ঞা, এটা চিন্তা দা কথা লাগবে আমি শুনো
0: হেতিলে তুম কইলে ডাকিছন আসব
1: শুনো
0: কইতিলে। হ্যাঁ হ্যাঁ শুনো
2: সময়কে যেন কিসমে পাক বিগড়ুছে, কেতবেলে খরা করে নেছে তো কেতবেলে রোজ রোজ প্যান ভি দলি নেছে, তো প্যান পাককে দেখি করি চাষী মানে যেতবেলে বি চাষ করুছন যেতলে বলি করি যেন ফসলটা যেনতা হেবার কথা হেইনি পারবা, আর এই প্যান পাকটা চাষ উপরে প্রায় বিগড়ে নেছে বি সেতলে বলি করি চাষী মানে যেতবেলে বি চাষ করুছন প্যান পাককে জানি করি তার বতর ছতর দিন যদি কিসমে আমার যেন চাষ বি করবে বাছি করি যদি করে বলে সেনু ফায়দার পাই পারবে, সেতিলে বলিকিরি চাষী মানে সবলে প্যান পাককে দেখি করি চাষ করার কথা। এজ হেন্দা গোটে বিষয়টি আছে, বিষয়টা হচ্ছে পানিপাগ পরিবর্তন সময়রে উপযুক্ত ফসল চয়ন, এই বিষয় তিন আলোচনা করবার লাগি এইছন ললাটেন্দু নায়ক আজ্ঞা সহকারী প্রাধ্যাপক কৃষি উদ্যান মহাবিদ্যালয় চিবিলমাঠানে কাম করছেন। আজ্ঞা আমার আকাশবাণী সম্বলপুর কৃষি বি সংসার কার্যক্রমকে আপনার স্বাগত, জোহার আজ্ঞা
3: নমস্কার।
2: আজ্ঞা এই যে পহলা আমি বুঝে করি কোন প্যান পাক বদলুছে এটা কানে আর কেন দেখি বদলুছে সে বিষয়ে তিনটি কম
3: দেখুন, পানিপাগ বদলিবা কহিলে আমি বুঝুছু যে যেতবেল আমি গোটে অলগা টাইপ্র ফিল করু, তাপমাত্রা বড়ি যাচ্ছি বায়ুমণ্ডল, বর্ষা বেড়ে বেড়ে অধিকা হচ্ছে, তারপরে পানিপাগ ঢাঞ্চার পরিবর্তন হচ্ছে, এইটা হবার কারণ কম না যেতবেল সবুজ ঘর গ্যাস ଯେତେବେଳକୁ ବାୟୁମଣ୍ଡଳରେ ବଢ଼ିଯାଉଛି ସେହି ସମୟରେ ଏସବୁ ପାଣିପାଗ ପରିବର୍ତ୍ତନ ଆସୁଛି, ଯେମିତିକି କାର୍ବନ୍ ଡାଇଅକ୍ସାଇଡ଼ ବଢ଼ିଗଲା, ଓଜନ ଗ୍ୟାସ୍ ବଢ଼ିଗଲା, ତାପରେ ହାଇଡ୍ରୋଜେନ୍ ସଲଫାଇଡ଼ ବଢ଼ିଗଲା, ଏହିସବୁ ଗ୍ୟାସ୍ ବାୟୁମଣ୍ଡଳରେ ବଢ଼ିଗଲେ ପାଣିପାଗ ପରିବର୍ତ୍ତନ ହେଇଯାଉଛି।
2: ଆଉ ଯେନ୍ ପାଣିପାଗଟା ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି, ଯେ ଯେଉଁ ପାନ୍ ବର୍ଷୁଛି ତ ପାନ୍ଟା ଦଲି ନେଉଛି, ଯେନ ଛାଡ଼ି ନେଉଛି ପରିଛା
3: ଛାଡ଼ି ଯାଉଛି,
2: ସୁଖା କରି ଥଣ୍ଡନା ଶୁଖା ହେଇଯାଉଛି ନେଇ କେଁ। ପାଣିପାଗଟା ଅଛି ଆଜ୍ଞା, ପାଣିପାଗଟା ଆମର ଚାଷ ଲାଗି ବୋଲିକିରି କାଣା ଅସୁବିଧା କରୁଛେ ସେଟା ଟିକେ ବୁଝେଇ କରି କୁହନ୍ତୁ।
3: ଦେଖନ୍ତୁ, ପାଣିପାଗ ଯେତେବେଳକୁ ଚେଞ୍ଜ ହେଉଛି ସେତେବେଳକୁ ଆମର ବର୍ଷାର ପରିମାଣଟା ବି ସେ ଅନୁସାରେ ଚେଞ୍ଜ ହେଉଛି। ଯେତେବେଳେ ଆମର ବର୍ଷାର ଆସିବା ଠିକ୍ ସମୟରେ ଆସିବା କିମ୍ବା ଠିକ୍ ସମୟରେ ବର୍ଷା ନ ହେବା, ଧରନ୍ତୁ ଏବେ ଆମର ବର୍ଷା ହେଲା, ଯଦି କିଛି ଦିନ ପରେ ବର୍ଷା ହେଇକି ଛାଡ଼ିଯିବ ତାହେଲେ ଆମେ କହିବା ଯେ ପାଣିପାଗର ପରିବର୍ତ୍ତନ। ଯଦି ବର୍ଷା କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ ରହିଲା ଆମର ଅକ୍ଟୋବର ପର୍ଯ୍ୟନ୍ତ ଦିନ ଇଣ୍ଟରଭାଲରେ ବର୍ଷା ହେଲା ତାହେଲେ ଆମେ କହିବା ବର୍ଷା ଠିକ୍ ହେଉଛି। କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ବର୍ଷା ଆସିବା ଠିକ୍ ସମୟରେ ଆଉ ଠିକ୍ ଅନୁପାତରେ ଆମର ଯେଉଁ ଚାରି ମାସ ବର୍ଷା ହେଉଛି, ଯଦି ଠିକ୍ ଅନୁପାତରେ ହେଲା ତାହେଲେ ଆମେ ଜାଣିବା ଯେ ଆମର ପାଣିପାଗ ଠିକ୍ ଅଛି। ଯଦି ବର୍ଷା ଠିକ୍ ସମୟରେ ନ ହେଲା ତାହେଲେ ଆମେ କହିବା ଯେ ଆମ ପାଣିପାଗ ବଦଳି ଯାଉଛି।
2: ଆଜ୍ଞା, ବେଲେ ଖରା ମାସେ ଠିକ୍ ହିସାବରେ ଖରା ହେବାର କଥା, ଯେତିକି ଖରା ହେବାର କଥା, ଆର ଶୀତ ମାସେ ଏନ୍ତା ଶୀତ ଠିକ୍ ହିସାବରେ ହେବାର କଥା, ଆର ବର୍ଷା ମାସେ ବି ଠିକ୍ ମାତ୍ରେ ବର୍ଷାର କଥା ନେଇକେ। ଆଚ୍ଛା, ଏଇ ଯେନ୍ ଯଦି ବର୍ଷା ଯଦି ଠିକ୍ ହିସାବରେ ନି ହେଲା ବେଲେ ବି ତ ଆମର ଚାଷଟା ବିଗିଡ଼ି ଯାଉଛେ, ତାପରେ ଆମେ ଯେନ୍ ପାଣିପାଗ ଯେନ୍ ବଦଲୁଛି ଆଜ୍ଞା, କେତେବେଳେ ଥନ୍ ଥନ୍ ଶୁଖା ହେଇଯାଉଛି ଜମିଟା, କେତେବେଳେ ରୋଜ ରୋଜ ଦଲି ନେଉଛେ, ଯେନ୍ଟାକି ଆମର ସବୁ ମାହାଲ ବାହାଲ ପୁରି ଯାଉଛି, ତ ଇ ଯେନ୍ ଆମେ ଫସଲ ଚୟନ ବୋଲଛୁ ଆଜ୍ଞା, ପାଣିପାଗ କେନ୍ ଜାଣିକରି ଯେନ୍ ଆମେ ଫସଲଟା ଆମେ ଯେନ୍ ଚାଷ କର୍ମା ସେଟା ବାଛ୍ମା, ସେଟା କେନ୍ ହିସାବରେ ବାଛ୍ବାର କଥା, ଆର ଆମର ଯେନ୍ ପାଣିପାଗ ସାଙ୍ଗେ ଯେନ୍ ସମ୍ପର୍କ ଅଛି ସେଟା କେଣା କେଣା ଟିକେ ବୁଝେଇ କରିବେ।
3: ଦେଖନ୍ତୁ, ଆମର ପାଣିପାଗ ଚେଞ୍ଜ କହିଲେ ଆମେ ଦେଖୁଛୁ ଯେ ବର୍ଷାର ପରିମାଣକୁ କାର୍ବନ୍ ଡାଇଅକ୍ସାଇଡ଼ ବଢ଼ିଯାଉଛି, ଯେତେବେଳକୁ ଫୁଲ ଫଳ ହେଉଛି ସେତେବେଳକୁ ଅତ୍ୟଧିକ ତାପମାତ୍ରା ବଢ଼ିଯାଉଛି।
2: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
3: କେତେ କ୍ଷେତ୍ରରେ ଦେଖା ହେଇଛି ଯେତେବେଳେ ଫୁଲ ଫୁଟିବା ସମୟରେ ଯଦି ଅତ୍ୟଧିକ ତାପମାତ୍ରା ହେଇଗଲା ତାହେଲେ ଆମର ଫୁଲଟା ଭଲ ଭାବେ ଫଳରେ ପରିଣତ ହେଉନି।
2: ଆଜ୍ଞା,
3: ତ ଏହା ହେଉଛି ସବୁ ଆମର ପାଣିପାଗର ପ୍ରଭାବ। ତ ଏଇ ପାଣିପାଗର ପ୍ରଭାବକୁ ନେଇକରି ଆମେ ଫସଲ ଚୟନ କରିଅଛି, ସେ ଫସଲଟା କେମିତି ହେଇଥିବ ନା, ସିଏ ଅତ୍ୟଧିକ ଯେଉଁ ଖରା ବର୍ଷାକୁ ସହନ କରିପାରୁଥିବ, ଯେମିତି ଅତ୍ୟଧିକ ଖରା ହିଟ୍ ହେଇଗଲା ତାକୁ ସହନ କରିପାରୁଥିବ, ଅତ୍ୟଧିକ ବର୍ଷା ହେଇଗଲା ପାଣି ଜମି ବୁଡ଼ିଗଲା, ତାପରେ ମରୁଡ଼ି ବନ୍ୟା ଏସବୁକୁ ବି ସହନ କରିପାରୁଥିବ, ରୋଗ ପୋକ ଯକକୁ ବି ସେ ସହନ କରିବ।
2: ଆଜ୍ଞା,
3: ତାପରେ ଯେତେବେଳକୁ ଆମର କ୍ଲାଇମେଟ୍ ଚେଞ୍ଜ ହେଉଛି ସେ କମ୍ ସମୟ ଭିତରେ ଫୁଲ ଫୁଟିବ ଆଉ ଫଳ ହେବା ସମୟରେ ସେ ସମୟଟା ବି କମ୍ ହେବା ଦରକାର, ଆମେ ସେଇ ଟାଇପ୍ର ବିହନକୁ ଚୟନ କରିବା ଦରକାର।
2: ଏଇଟା ତ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲି ଆଜ୍ଞା, ଯେ ଆମେ ଯେତେବେଳେ ପାଣିପାଗ ଜାଣିକରି ଯେନ ମଟି ହେଲେ ବି ସହିପାରୁଥିବା, ପାନ୍ ଯଦି ବୟଡ଼ ହଉଛେ ବେଲେ ବି ସହିପାରୁଥିବା କି ନାଇଁ, ତ ସେନ୍ତା କିସ୍ମର ବିହନ ତାମାନେ ବାଛ୍ବାର କଥା, ଏଇଟା ବହୁତ ବଢ଼ିଆ ଜିନିଷଟେ। କେଥିଲି ବେଲେ ଯେନ୍ସି ବି ହଉ ଫସଲ ଚାଷ କରବାର୍କେ ଯେଉଁ ଗଲେ କି ପହିଲା ମୂଲଟା ହଉଛେ ଆଜ୍ଞା ବିହନ, ବିହନ ଓର ମ୍ୟାଟ୍ ହଉଛେ ମୂଲ, ତ ବିହନ ଯେତେବେଳେ ଆମେ ବାଛ୍ମା ତ ବିହନ କେନ୍ ହିସାବେ ବାଛ୍ମା, ସେ ବିହନ ତିନ୍ କେନ୍ ଗୁଣ ଥିବାର କଥା, ଯେନ୍ଥିର୍ ଲାଗି ବୋଲିକିରି ଆମର ପାଣିପାଗ ବଦଲିଲେ ବି ତାର ସାଙ୍ଗେ ସହି କରି ଫସଲ ତାମାନେ ଭଲ ଅମଲ ମିଳିପାରେ ସେଟା ଟିକେ କୁହନ୍ତୁ।
3: ଦେଖନ୍ତୁ, ପାଣିପାଗ ଯେତେବେଳକୁ ଚେଞ୍ଜ ହେଉଛି ଫସଲର କ୍ୱାଲିଟି ବି ଚେଞ୍ଜ ହେଇଯାଉଛି। ଧରନ୍ତୁ ଆମେ ଗୋଟେ ଲଙ୍ଗ ଡ୍ୟୁରେସନ ଭେରାଇଟି ଲଗେଇଛେ ଧାନର, ଯଦି ସିଏ ପାଣିପାଗ ଠିକ୍ ହିସାବରେ ନ ପାଇଲା ତାହେଲେ ସିଏ କ'ଣ ହେବ ନା, ସିଏ ଭଲ ଫୁଲ ଫଳ ହେବନି। ଯେତେବେଳକୁ ଭଲ ଫୁଲ ଫଳ ନ ହେବ ଅଟୋମେଟିକାଲି ଆମର ଇଲ୍ ରିଡକ୍ସନ ହେଇଯିବ।
2: ଆଜ୍ଞା,
3: ତ ଆମର ଯେତେବେଳେ ଏଇସବୁ ପରିବର୍ତ୍ତନ ଆସୁଛି ତାହେଲେ ଆମକୁ IMD ଇଣ୍ଡିଆନ୍ ମେଟ୍ରୋଲୋଜିକାଲ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ସିଏ ମେସେଜ୍ ଦେଉଛି ଯେ ଏଇ ବର୍ଷ ଆମର ଜଳବାୟୁର ପରିବର୍ତ୍ତନ ଏମିତିଆ ହେବ, ବର୍ଷା ଏମିତିଆ ହେବ, ଖରା ଏମିତିଆ ହେବ, ଏଇ ବର୍ଷ ଯେତେ ଆମର ପରିମାଣର ବର୍ଷା ହେବା କଥା ସେତେ ପରିମାଣ ବର୍ଷା ଟିକେ କମ୍ ହେବ, 50% କମ୍ ହେବ କିମ୍ବା ବର୍ଷା ଠିକ୍ ରହିବ। ଏଇ ଯେଉଁ ମେସେଜ୍ ଆସୁଛି ଆମେ ମେସେଜ୍କୁ ନେଇକିରି
2: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା
3: ଏ ମେସେଜ୍ ଯାହା ଦେଉଛି

0: শাস্ত্রীয় সঙ্গীতের কার্যক্রমের ওস্তাদ বিলায়েত হোসেন খাঁক কণ্ঠে শুনিলি গম্ভীর রাগ বাগেশ্রী এবং আনন্দ উল্লাসের প্রতীক রাগ বিহার মিশ্রণ সৃষ্টি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক অত্যন্ত মধুর রাগ বাগেশ্রী বিহার। আকাশবাণী সম্বলপুর পরবর্তী কার্যক্রম শুনন্তু, রিলে করছি আকাশবাণী কটক কেন্দ্রর।
1: ଗୀତିନାଟ୍ୟ କୃଷ୍ଣ ସୁଦାମା, ମୂଳ ରଚନା ବାଳକୃଷ୍ଣ ମହାନ୍ତି, ବେତାର ରୂପାନ୍ତର ନାରାୟଣ ସିଂ, ପ୍ରଯୋଜନା ରମାପଦ ନନ୍ଦ, ସଙ୍ଗୀତ ରାଖାଲଚନ୍ଦ୍ର ମହାନ୍ତି। ତାହେଲେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଗୀତିନାଟ୍ୟ କୃଷ୍ଣ ସୁଦାମା।

0: হরি নামটি কি মধুর, তুণ্ডরে থিলে ক্ষুধা তৃষা একা বেড়েকে হরণ হয়ে যায়। একা নাম কাইকি, সে লাবণ্য রূপরে মধ্যে মাধুরী অছি। নব নিরদ নিন্দিত কান্তি ত্রিভঙ্গিমা ঠাণি, প্রভু প্রভু সতে কোণে দাস আউ সে পদ পঙ্কজরে শির লগাইব।
1: মল্লা আজি কোণ ভিক্ষা করি যাবনি?
0: হরি নাম সুধা পান কর সুমতি, ক্ষুধা মোটি রহিবনি।
1: দিন আসি পহরে পাঁচ ঘড়ি হেলানি, হরি নাম বসি জপুথিব। পিলায় পরা ভোকরে আটু পাটু হেলেনি, মু আ সেমানকর ক্ষুধা জলা সহি পারিবিনি।
0: সুমতি, হরি নাম সুধার স্বাদু যে পান করিছি সে ক্ষুধাকু খাতির করে নাহি।
1: আচ্ছা কহিল ভলা, কোন শাস্ত্রে অছি পিলা ছুয়াঙ্কু ভোক উপাসরে রকি হরি নাম বসি জপিব?
0: উপায় কোন মতে কুহ।

0: প্রিয়ে
1: প্রভু
0: সখা সুদ আমার মো নিকটক আসবার কারণ বুঝি পাল
1: বোধ হুয়ে সাক্ষাৎ করা অভিপ্রায় আসি তেবে
0: তা নুহে সখী সে নিতান্ত দিনহীন করিব সুমতি তাঙ্কু কিছু ধন আশারে এঠিকি পঠাইছন্তি কিন্তু সখা সে কথা কহু নাহান্তি তাঙ্কর ধনরে সেতে আশা নাই দেবী
1: দেবী মতে কোন কহুছন্তি প্রভু
0: দেবী
1: প্রভু
0: মোর ইচ্ছা তুমি পূরণ করিব তো
1: তেবে কি আজ্ঞা হেউছি হেউ
0: প্রিয়ে তুমি চরাচরর পালন কর্ত্রী স্বয়ং অন্নপূর্ণা তুমি কিছুদিন নিমিত্ত সখাঙ্ক গৃহরে বাস কলে সখাঙ্কর সমস্ত অভাব মোচন হয়ে যাতা
1: এই ক্ষণে যাবি প্রভু
0: না না সখী সখা বিদায় নিয়ে গেলে পছরে যাব এই তো সখা ইয়াড়ক আসছন্তি
2: সখাঙ্ক ঠারু এতে আদর এতে স্নেহ পাইবি বলি মনরে বিশ্বাস নথিলা এ দরিদ্র ঠারে এতে স্নেহ এতে আদর নহেলে কি জীবন বন্ধু নাম বুলাই থাকে মু তো এটি সুখরে অছি সুমতি যে তেণে কোণ করুথিব সে কথা ভাবিলা বেলকু মন কোণ হয়ে যাচ্ছি সখা মোর গোটিয়ে নিবেদন ক্ষেনা করন্তু
0: কি নিবেদন সখা
2: তুমকু দর্শন করিবাকু আসি বহুদিন সুখরে রইগলিনি কিন্তু সখী তুমর মো লাগে বড় ভাবনারে থিবে সেইটি যোগ বিদায় নেওয়াকু আসিলি
0: কেইটা দিন রহিলে যে আও কিছু দিন রুহ যাব তো পুণি যাই কেবে দেখা হব সখা সখী একা তুম বিহনে দুঃখ পাউথিবে নাই যাবু যেতবে বাহারল যাও পুনি কেবে আসব কহিল
2: যেদিন তোমার ডোরি লাগিব
0: সখীঙ্কু কহিব মু তাঙ্ক খুদ বোঝা খাই ধন্য হয়েছি
2: হও বন্ধু কহিবি আউ সখী
0: সখী সবুলে ভাবি হুতিবে আউ বলেবা মোর উচিত নহি
2: কোন করিবে এ তো কথা খুয়াই দেবে নাই মো পাটির কথা নসরুণু আগ করে মাড়ি বসছন্তি এপরি স্থলে ধন বা কিপর মাগিবি নাই মাগিবি নাই সখা মু আসুছি
0: আস সখা যেপরি অল্প দিন দেখা হুয়ে
2: মা তেবে মু বিদায় নেউছি
1: সখা সখীঙ্কু কহিবে তাঙ্ক সখাঙ্ক পাইঁ খুদ বজা দেলে মো পাইঁ কিছি হেলে দেলে নাই কহিবে মু বি সেথিরু মুঠিয়ে খাই কৃতার্থ হেছি
2: কহিবি কহিবি হুই কহি পারলি নাই মন কথা মনরে রহিগলা দবা কথা তো কাহারি তুন্নেরে নাহি না মাগিবি নাহি বার দর বুলি এওলি সেওলি ভিক মাগিবি পছে কেবে মাগিবি নাই সুমতি যা কইবারে কুহন্তু সখা মু চালিলি সখা
0: সখা সে কথা তো কেত থর কই সারলি জনাগলা খালি কোণ যাব গোটা কিছু পরিচয় নিয়ে যাও সখীকি দেব নিয় সখা মো গলার কৌস্তুহ মাঠি সখীকি দেব
2: হো প্রভু আসুছি